0: कुलास तुम कुफाफी
1: इज इवादी सामनी न्यूफनाटोम सिएट्रा सोशियोलॉजी ना नापाकिफ्टो वे अंदोत्सिक्या अनुकटा सेकुली फंप्युफाना नातंसा अम्मे फिफंडासेन अम्तान सतिया चापनाई फंड फिफंडासेन सतिक्या मालगासेन अम्तानिया दे फिफंडासेन उल्ला पंजिफ स्पाक स्मबंटीपका ने न्यारे वोना वोजनार्स जेनु फिफंडासेन सतिक फट्सिमा माका दिमा मेरन मंडरका केटिन्यू लासा सुप्ता fangalana rena fotsiny Madagasikara sy fangalana ny sosiny mamy dia avy eo lasitika izay izany no dia io zavatra mahazo ny firenena io tsy mampandreritreritra fieritreretana dia hoe andao antsoina ny feon'ny fieritreretan'ny mpiarabelona samy anaovan'ny babena ho an'ny Madagasikara fa raha izao no mitohy dia andovadezaka ny zanantsika ankehitriny sy mitarena karapitso ary io bezaka ara-pivelomana sy dezaka ara-kolontsaina zay ny miandrentsika raha tsy dian'izao manova ny fofomfomba fifandraisantsika amin'ny Madagasikara tsy ho fifandraisan'ny mpanjifa manjifa fotsiny fa fifandraisana nahasoa dia mamaly soa mazava ho azy ao anaty fiarahamonina misy foana ny tsy miraharaha misy foana ny tsy mahalala misy foana ny mpanara-drenirano fa misy koa ny olona miraharaha ireo olo ireo sokajin'olo ireo misy na dia vitsy aza dia ity antso ity zany miantefa amintsika rehetra zay miraharaha anty Madagasikara ity satria ametraka lova soa ho an'ny zanaka kehitriny sy ny taranaka rampitso ary amin'ny alalan'ny herim-panahy sy ny fiomfieritreretana hoe manao valibabena amin'ilay nosy satria nahita soa dia averina ny soa
0: saotra tomboko lahy saotra tomboko vavy.